0: हेलो आकाशवाणी संबलपुर, हेलो अनुरोध कार्यक्रम। नमस्कार आज्ञा, पहला निजर परिचय दोन।
1: आकाशवाणी संबलपुर ର ସମସ୍ତ କର୍ମକର୍ତ୍ତା आकाशवाणी संबलपुर ଶୁଣୁଥିବା ସବୁ ଶ୍ରୋତା ଭାଇ ବହନ ମାନଙ୍କୁ ମୋର ଜୁହାର। ଜୟ ମା କୋଶଲମୟ, ଜୁହାର ମା ସମଲେ। ମୁଁ ଭକ୍ତଚରଣ ଭୋଇ, ଗ୍ରାମ କେନ୍ଦୁଗାତି, ଜିଲ୍ଲା ସମ୍ବଲପୁର ଲୋକ।
0: ଆଚ୍ଛା ଆଜ୍ଞା, ତ ଭୋଇ ବାବୁ ଆର କେନ୍ତା କାଣା ଅଛନ୍ କହୁନ।
1: ସବୁ ତ ଠିକ ଚାଲିଛେ ଭଗବାନଙ୍କ ଦୟାରୁ।
0: ଆଉ ବେଲେ କାଣା କରସନ୍ ଆପଣ?
1: ବର୍ତ୍ତମାନ ତ ଏଇଟା ଚାଲିଛେ ଆମ।
0: ଆଚ୍ଛା ବେଲେ କେନ୍ତା କାଣା କାଣା ଚାଷ କରିଛନ୍? আচ্ছা মানে কটা মূল করে দিলেন পুরা। আচ্ছা আচ্ছা, তো কেনা ভাল হয়েছে এথর ফসল? আচ্ছা আচ্ছা, তো ধান ধুনি কেনা? হয় নাই কেতেটা আবে কথা লাগুতলা, যেন গুটে আয়া থিলে কহুতলে তাঙ্কর এটা কান চকড়া, হ্যাঁ চকড়া লাগিছে বলুতলে, এটা টিকে হ্যাঁ টিকে অধে তো হান্দা টিকে রহবা, কাঁ করমা। আর কেন কহুন কেনা, ঘরে কেনা সবু? মোর পরিচয় হল অভিষেক শর্মা। হ্যাঁ হ্যাঁ, এটা মুই এটা পহলা এটা করুছে এই কার্যক্রম এথর, বেলে সবু শ্রোতা মান সঙ্গে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুই বি আজি সবু শ্রোতা মান সঙ্গে পহলা কথা লাগুছে। হয় হয় সবু হেটা হেন্দা এতকে ফের কাকে কথা লাগমা ন, বেলে কহুন কেন কেন গীত শুনমা কহুন পহলা।
1: আজি গীততে দে দেবে

0: হ্যালো, আকাশবাণী সম্বলপুর, হ্যালো অনুরোধ কার্যক্রম, নমস্কার আজ্ঞা, পহলা নিজর পরিচয় দৌন।
1: মুরলি মের কৌলি বরদল জেলা বরগড় রু।
0: আজ্ঞা মুরলি, আজ্ঞা কহুন, কেনতা অছন?
1: বহুত ভাল আছে আজ্ঞা, আপন মানে কেনতা আছন?
0: আমি বি সবে ভাল অছু, আউ কহুন কেনতা কানা কানা আপন করসন কানা?
1: শাড়ি মুড়া মুড়ি কই আইয়া সব উড়ে শাড়ি।
0: আচ্ছা আচ্ছা, শাড়ি বুনছন?
1: আইয়া
0: আচ্ছা, বেলে আউ কেনতা কানা চলিছে আপনকর ব্যবসায়?
1: ইয়া তো ঠিক চলিছে আইয়া, ইয়া তো চালবা টিকে আমার দিয়ার লাগে দিয়ান গুটে গুটে হচ্ছে।
0: বেলে কেনতা আপন এটা কেনা হোলসেল রে না বিকসন সাপ্লাই করসন কি কেনতা কানা করসন?
1: হ্যাঁ ইয়া দোকান মানুষ সাপ্লাই করছো, আউ মজুরি বি দাম না করছো, তারপরে বিকা বই বি করছো আইয়া।
0: আচ্ছা, বেলে আপন মানে কেনতা এটা ফ্যামিলি হিসাবে করছেন কি এন্তা গুটে মানে লোক বাগ রখে গিরি করুছেন, কেনতা কানা করছেন এটা?
1: নাই নাই, নিজে ফ্যামিলি ধর আমার ঘরে আছে করুছো।
0: আচ্ছা, এন্তা নিজে করুছেন, এন্তা না লোক নাই রখি নাই গে?
1: নাই না নাই রখি আইয়া।
0: চালুন, বড়িয়া হয় গুটে জিনিস।
1: গিরা গুনি কই কই তারপরে এন্তা বিকা বই বি করছি গলি গলা।
0: হ্যাঁ হ্যাঁ, ভাল কথা, এটা আমার গুটে সমলপুর গুটে পেচান হয়, আমার এটা গুটে সমলপুরি শাড়িটা আপন তাকে চলেইছেন আর আকে বি দেখুছেন সবুয়াড়ে, এটা বিশ্বর সবুয়াড়ে কে এটা গুটে লোক মানে তাকে গ্রহণ করুছেন। বেলে কেন গীত শুনমা কহুন?
1: আজি হিরো কথা চিত্র র গীত দে দেবে, আম তু মেরা হিরো হে তু মেরা জানু হে, এ গীত রা প্রচার করে দেবে।
0: ঠিক আছে আজ্ঞা, নিশ্চয় শুনামা। আও কহুন কাকে ডেডিকেট করমা এই গীতটা?
1: ও ডেডিকেট তো করমা, পয়লা আমি আম শুক্র কাণ্ড আম সহেলা রজন অছন দান হোটেল মিস্টার ওয়ালা।
0: আচ্ছা,
1: এটা আমরা কেলা দিহান হে আম সদা সম্মিলন গুটে সদস্য দিলে বলে তাগো কালগা দামনে তাগো দেটা দামনে করা হলো।
0: আজ্ঞা আজ্ঞা,
1: তো আমার সামনে সদা সংঘ তরফরু আমি তাকে শ্রদ্ধাঞ্জলি দেবা।
0: আজ্ঞা আজ্ঞা,
1: আউ তারপরে আমার দেরকে কমা আমার অসন বহুত শ্রোতা মানে অছ, আমার যশবন্ত পাই, উপেন্দ্র সোনা, দেইরাম দীপ, তারপরে অছন বিক্রম মেহের, রবীন্দ্রনাথ মেহের, শঙ্কর মেহের, দেবরাজ মেহের, স্বর্ণপ্রভা কর,
0: আজ্ঞা আজ্ঞা,
1: মনোজ পটেল, তারপরে চিত্রসেন সবর, লক্ষ্মীনারায়ণ বাঘ, এটা বহুত শ্রোতা অছ আইয়া।
0: আজ্ঞা আজ্ঞা, তো ঠিক আছে, এটা সমস্ত ডেডিকেট করি আসুন, এটা শুনমা।
1: আজ্ঞা নমস্কার আজ্ঞা,
0: নমস্কার আজ্ঞা।

0: ବେଲେ ଢୋଲଟା ଯେନ୍ତା ଗୁଟେ ହାତେ ଆମେ ଗୁଟେ ବାଡ଼ି ଧରସୁ, ଗୁଟେ ହାତେ ହାତେ ବଜାସୁ, ଦୁଇ ଆଡ଼େ ଇଏ ବଜେ ପାଇସି କି ନେଇ? ବଢିଆ କଥା ଆଜ୍ଞା। ବେଲେ ହଏ ପହେଲା କେନ୍ ଗୀତ ଶୁନମା କହୁନ ପହେଲା।
1: ଶଙ୍କର ମେହର ଅଛନ୍, ମୁରଲୀ ମେହର ଅଛନ୍, ଦେବରାଜ ମେହର, ଲିଙ୍ଗରାଜ ମେହର, ସତ୍ୟଭାମା ମେହର, ଆମର ସୀତାରାମ ଭଲାକଟା,
0: ସମସ୍ତଙ୍କୁ
1: ଅଛନ୍, ପ୍ରଶାନ୍ତ କୁମାରୀ, ପୁଷ୍ପାଞ୍ଜଳି କୁମାରୀ, ପୁଷ୍ପାଞ୍ଜଳି ମେହର, ଏମାନେ ସବୁ ଆମ ଗୋଟେ ଗୋଷ୍ଠୀ ଆଜ୍ଞା।
0: ଆଜ୍ଞା ଆଜ୍ଞା, ସମସ୍ତଙ୍କୁ ଡେଡିକେଟ୍ କରମା ଯେ କେନ୍ ଗୀତଟା ଶୁନମା କହୁନ ହେଟା। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আশিকির কেনটা দেমা? আচ্ছা মে দুনিয়া ভুলা দুঙ্গা,
1: চৈতন্য পটেল, সুবল সাহু, তারপরে আর অথন কেতে জনে শ্রোতা।
0: হউ ঠিক আছে, আপনকর শ্রোতা সংঘর যেতে শ্রোতা অছন সমস্তঙ্কু আমি এটা ডেডিকেট করুছু, চালুন এটা গীত শুনমা।
1: কত লোক না বিনা ধরি পারি সমস্তঙ্কু এটা ডেডিকেট করা গলা, সমস্তে শুনবে।
0: ঠিক ঠিক আছে আজ্ঞা, সমস্তঙ্কু ডেডিকেট করি গরি আসুন এটা শুনমা।
1: হ আজ্ঞা নমস্কার।
0: হউ নমস্কার আজ্ঞা।

যিয়ে যাহা কহু মোধো সিনেমানো শুনুন গীতিকার নির্মল নায়ককর ই গীত অভিজিৎ মজুমদারকর সঙ্গীত্র ধুন্থি গীতকে গাইছন বাবুসান মহান্তি।

এতকে গীতিকার বাপু গোস্বামীঙ্কর লেখাথু শুনুন ইডিয়েট সিনেমার এ গীত। গুডলি রথঙ্কর সঙ্গীত্রধুন্থি গীতকে গাইছন বাবুসান মহান্তি।

কার্যক্রম শেষে আসনসোলমা এই গীতকে গাইছেন সোনু নিগম আর সুনিধি চৌহান, লিখেছেন দেব কোহলি, সঙ্গীত থিসজিশন আনন্দ রাজ আনন্দ।

শ্রোতাবন্ধু, রবীন্দ্রনাথ টেগোর গীতাঞ্জলি লিখি করি ভারতকে পহেলা নোবেল সম্মান আনি দিয়েছিলে। তাঙ্কর কবিতাটি থিলা প্রেম প্রকৃতি মানবতার সুন্দর সন্দেশ। আসুন মনর ভাবনাকে নেই করি আউ গোটে সুন্দর গীত শুনমা, সিনমা আন্ধি। গাইছন কিশোর কুমার আউ লতা মঙ্গেশকর। গীতকে লিখিছন গুলজার, সঙ্গীতটি সজেইছন আর ডি বর্মন।

শ্রোতা বন্ধু, প্রেম প্রকৃতি আউ মানবতার সন্দেশ গুরুদেবঙ্কর লেখা থিলা মূল সুর, সে ভাবনাকে আখে নেই করে আসনসন মা আউ গোটে সদাবাহার গীত। সিনমা ব্ল্যাকমেল গাইছন কিশোর কুমার, লিখিছন রাজেন্দ্র কিষণ, সঙ্গীত দিয়েছন কল্যাণজী আনন্দজী।

শ্রোতা বন্ধু, সঙ্গীত এন্তা গোটে ভাষায় যেটা কি মনকে মন সঙ্গে জুড়ি দেশে, গুরুদেব রবীন্দ্রনাথকর সৃষ্টি সে বিষয় নু সন্দেশ দেশে। আসুন শুনমা আগুটি গীত অন্দাজ সিনমানো, শিল্পী কিশোর কুমার, গীতিকার হসরত জয়পুরী, সঙ্গীত দিয়েছেন শঙ্কর জয়কিষণ।

শ্রোতাবন্ধু সমিয়া আমগু কার্যক্রমর শেষ ভাগকে নিয়ে আনিছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ টেগোরকু শ্রদ্ধাঞ্জলি দিয়ে আজ এই কার্যক্রমকে ইনো শেষ করমা আমার এই গীত সাঙ্গে। সিনমা গুমরাহ গীতিকার সাহির লুধিয়ানবি, শিল্পী মহেন্দ্র কপুর, সঙ্গীত সজাইছেন রবি।

হিন্দী কথাচিত্র গীতর কার্যক্রম বাতায়ন এইটি শেষ হল। আপন মানে কার্যক্রম শুণুচার আকাশবাণী সম্বলপুর কেন্দ্রর আরম্ভ করুছু অনুরোধে সম্বলপুরী গীত কার্যক্রম। প্রথমে এই গীতটি অনুরোধ করেছেন লুইসিঙ্গা ভেডেন বরগড়ু আপন মানে পঞ্চানন পঞ্চবিহার বিগিন বন্কি উপেন্দ্র অশোক ভগবান বন্কি ভাগীরথী ববলু বেহেরা গীতটি গাইছেন মীনা বারিক গীতিকার দুর্গা নারায়ণ প্রসাদ মিশ্র।

শ্রোতা ভী আজ তো সময় হয়ে যাই আপনার বিদায় নেছি আজের উপস্থাপিকা ঝরণা পূজাহারী কার্যক্রমক এইটি রাখা নমস্কার।

0: প্রথমে সুরমা কথাচিত্রর এই গীতটি গীতিকার গুলজার, সঙ্গীত শঙ্কর মহাদেবন এবং এহসান নূর, শিল্পী দিলজিৎ দোসাঞ্জ।
1: কভি উসে নূর নূর কহতা হুঁ,
2: কভি মে হুর হুর কহতা হুঁ।

পরবর্তী গীত শিল্পী দিলজিৎ দোসাঞ্জ এবং পরম্পরা টন্ডন, সাচেত টন্ডন, কথাচিত্র বোর্ডার টু, গীতিকার কৌশল মুনির, সঙ্গীত সাচেত পরম্পরা।

0: কে দুসরা নালকু লাগা কালনার তা আজকে আমো সালে যেই দুই পয়সা রোজগার না নাল দাস তা বিড় না বনে এরকম মাল মানে আজকে কালা খাতরা লি তা হন্যে সময় আনু যদি আজ কাল দাস হলে প্রকৃতির একানে একানে সাবধানতা মানে এদের এদের জিনিস বন্তান ধ্যান চিও সার কষ তা কি ঝাউ ডেম নাস্তি হয়ে তা তান বাচরা আঙ্গ টিকে
1: পহেলা কথা যদি অতি দরকার মাল্লা দিন বাকেন 11 বাজেন্তি 3 বাজে তক সরকার যেন বন নিয়ম কাম কিছু চেষ্টা কামনা যে 11 থেকে 3 বাজে তক মা কানা কথা কা বিড়নানো নালকু মা কামনা যদি নালকু কামা তো জনতালে কো তো নালকু বিড়না চেকা পায়রি 7 বাজেন্তি 11 বাজে তো কামাঙ্গর ফের অন্তিন বারজার মান্ডি মুন্ডা অন্ডার চুতিয়ার ঘাড়ে রেস্ট কামচার অন্তিন ফের 3 বাজে কা 4 বাজেন্তি মা ছ কা 7 বাজে তো কি তা বিড় মা কালি ধোত কি জলদি মা ওহালিদ বিড় কোন মা ওহিদ তো 6-7 বাজে তো কি নালকু কামাঙ্গর
0: মানে যেতি ঘন্টা কামনা কথা
1: কামনা কথা তো মা নালিত
0: হ্যাঁ
1: ছয়রা নু কামর আর যেতবে যদি দরকার খাতরা বাহারি কালে এমার্জেন্সি নু মেডিকাল নালকু কাম যাকা এদের সানটা কানা জরুরি খাতরা তা সফিসেন্ট আম্মু ধারর ছাতা আন্টা ধারর জুতা আত্তর আর চশমা আত্তর কিংবা সনস্ক্রিন ইনা নেলা হাখরালি তুমি এদুনু যেতকি এক্সপোজ মানালি দাদান সনস্ক্রিন লাগাবর কিংবা যেতে হলে শার্ট প্যান্ট আত্তাল দাদ কে টাইট মাত না কথা বিড়ি নাচে রেখা আর সুতি যেতকি মান যা সুতি ঘি না মাত্ত থালে বনেত যেন টেরিকট সিলিকন হুবড়া গুঠিন অ্যাভয়েড কামত আর টাইট জিন্স প্যান্ট গুঠিন যেতকি অ্যাভয়েড কামাঙ্গত মানে
0: ভাল দু
1: যেতকি টিকে হাওয়া টিকে মানে ভেন্টিলেশন মান্না কথা সফিসিয়েন্ট মেদুগে
0: মেদুগে বারচা হলে নামাট কি আরাম লাগবে আরাম লাগবে হলে আর একটা কথা নিমেষ দিয়ে আগে লাগান চাহালদাম যে ধারা অর্তুর বঙ্গা কেরার বাহারি আর আছে ঝাউ ডেমচি চা যাহা নিমতেঙ্গাল কার যে বেশি বিড়ি না মানজা কেরা আর ঝাউ ডেমচি চা আস অচিত মঞ্জাস কেরাসলে সঙ্গে সঙ্গে নামে এদের কর্তব্য নাম প্রকৃতির একখানে কামনা কথা হুসানি নিতে চাহানু নামে হসপিটাল মারে এই কাজে যাই তা পহলা একখানে নাম কামত আর আসিন ঠিক হিসাব নু অনটা
1: তো পহলা কর্তব্য আলাসিন এহু গেন্দ্রত এহু গেন্দ্র তান্তি নেদের মানে কে তমে আম্মু নামে কমরি কাই মে দুনু ইউজুয়ালি নরমালি বডি নু নামে 70% আম্মু রাইত তো আম্মু যদি কমরা কেরাদ হলে আম্মু বনেসকে বাড়াবত পহলা তা এহু নন্দ্রত আর যদি শার্ট প্যান্ট আতলা শার্ট প্যান্ট তা বতম বন খোলচত কা ঢিলা টিকে কামচত আর টিকে যদি টাইট প্যান্ট আত্ম বেল্ট বুল্ট আতলি হলে বেল্ট গুঠিন খোলর টিকে যেনতা কি হাওয়া চাল রা আঙ্গত আন্তিন উদা গামছা কামর কা উদা কাপড়া তি মেদু গুঠিন নিড়গর চর হলে টিকে ঠান্ডা মানত মেদুদ আর হেডডুবন টিকে টেকর সিধা কিয়া চিতর আর হেডডুবন টেকর চর হলে হেডডুন তি যেতকি টিকে হেডডুন তা টিকে বাগ্যে ব্লড বন সামড়িত
0: আচ্ছা
1: তা হেডডু তার তা ব্লড বোধ হার্ট গে মিয়া ব্রেন গে সাপ্লাই মানা গে সুবিধা মানত আর মনটা মান যা যে বরফ আমর ঘষা বরফ ঘষ এদের মানে কা যে ছিদ্র রাহি নামায় ছোটে ছোটে
0: চামড়া
1: চুট্টি গুটিয়াতলি চামড়া নু তা ছোটে ছোটে ভঙ্কাতলি তা হুদান পুরা বন্ধ কামিচি বরফ বোধ কনস্ট্রিকশন বানার দান
0: আচ্ছা
1: তা আবোধ খুলা রানা কথা হলে যাইকি এদের কা হাওয়া বোধ মেদুনু করবার হলে টেম্পারেচার বোধ কামত তা উদা গামছাতি নিড়কুঞ্জ কুঞ্জ চাল রো কিন্তু বরফ মা ঘোষণা কথা বরফ পুরা ঠান্ডা মানক সাঙ্গে সাঙ্গ তা কোণা গুঠিন সব বন্ধ কাম অচত তাহত গেলাগান হাওয়াবত কালাবারা পলিত তা অসুবিধা মানিত
0: আচ্ছা আও ইন্নে ভি বানার যে বাড়ি কেরা যে ঝাউ ডেমচি চা আর আস এন্দেরি মাল্লা অনুষ্কা মাল্লা মোহ তাকে কুলু খালি রাচা বলি কিনি তা যদি খালি কুলু নু রসালে হনে ঝাউ ডেমনা কি বেশি সম্ভাবনা আতলি কে
1: খালি মালাম আম্মুদ মেন মানজে আম্মুদ
0: আচ্ছা
1: মান্ডি কা নে খাদ্য বোধত কি মানলি আমু সফিসিয়েন্ট হাপনা কথা আর ইনা নেলা প্রকৃতি ঘন্টা বঢ়িয়া নিয়ম আতলি যে বিড়না চেখা আমু যেনতা ফল গুঠি আখরালি আনু তাহা আমু বাগ্যে রে যেনতা কাকড়ি মঞ্জা তরবুজ মঞ্জা লাইবড়া গুঠি পৈড় গুঠি আখরালি তা হুবড়া জিনিস গুঠিন মোহনা কথা তরবুজ কাকড়ি বড়া গুঠিন সফিসিয়েন্ট যেতকি মোহর আদ বানে আর তেল ছোনা জিনিস বন অ্যাভয়েড কামত আর নামা যেনতা টিকে ঝরা আর কি হাপ্পা চলনার তা হুন্নু বেশি অসুবিধা মানে
0: হলে আর একটা কথা ঈশান নিমেষ দিয়ে আহাগি লাগান চাহালাম যে ধারা অর্তুসিন ঝাউ ডেমচি চা বাকেন যাহার নাম কামনা কথা প্রাইমারি নামে কর্তব্য তো কামচিজ কাত আর তাঙ্গেস্তি নাম যদি হসপিটাল গিয়ে হতেলে একান একানে সুবিধা হসপিটাল নু আতলি আর তাঙ্গান চিকিৎসা কামা গেলে গান এদের এদের ব্যবস্থা সরকার কি তারতি
1: সরকার কি তারতি এখন সাফা হসপিটাল নু অংশুঘাত সেবা কেন্দ্র খুলসকাতলি অংশুঘাত কি লাগান সেপারেট পুরা রুম আতলিদ আসান কুলর ইকানার এখন ধীরে ধীরে এসি ভি লাগাবানার গভর্নমেন্ট तो एसी कूलर सब लगाली दसन संगे संग केरकुन आलासिन जो बेहोश मंच का ब्लड टेस्ट गुठी कामा खातरी इमीडिएट की।

0: ହ୍ୟାଲୋ ଅନୁରୋଧ, ଆପଣମାନଙ୍କ ମନପସନ୍ଦ କଥାଚିତ୍ର ଗୀତର କାର୍ଯ୍ୟକ୍ରମ ହ୍ୟାଲୋ ଅନୁରୋଧ
1: हेलो
2: हेलो
1: हेलो आकाशवाणी संबलपुर हेलो हेलो अनुरोध कार्यक्रम के आपन को स्वागत नमस्कार आज्ञा परिचय टिके दउन आपनकर आज्ञा लोकनाथ बाबू तो पहला केन गीतटा सुनमा हेडा कहुन
2: आज दे दे ये दिन रे तेरा दिन भर तेरा साथी
1: बेले कहुन काना करसन काना कहुन पहला আচ্ছা আচ্ছা দুই দিনে কোন অধা হয়েগলা বলে তো বহুত হেটা চাষীর লাগি তো গোটে বনে দুঃখর কথা কি গোটে তাঁকর এতকি মেহনত করবে আর সেটা শেষ কেনা চকড়া মেহনত হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আর ঘরে কেন্দা সব ভাল আর খরা খুরি কেন্দা হুজে যে
2: খরা টিকে কমে যে রাসে বর্ষা বর্ষি হুজে উপর বেলি সব দিন হুজে
1: এটা সব দিন হুজে বর্ষা হ্যাঁ ধুকা গড্ডি তো ইয়াডে বি চালিছে হেন্দা
2: ঘরে ঘরে পৌঁছি
1: ঠিক ঠিক আছে বেলে গীত শুনমা
2: ହଁ
1: କହୁନ୍ କହୁନ୍
2: ପରମିତଲ ଲୋକନାଥ ପ୍ରଧାନ ଆମର ହସ୍ପିଟାଲରେ ଅଛନ୍ ଭାଇଟେ ସେ ଚୈତନ୍ୟ ପଟେଲ ଆଉ ସୁବଲ ସାହୁ କରମସାନୀ ସାହୁ ହରେଶ ପରୁଆ ଯଶବନ୍ତ ପାଏ ରବୀନ୍ଦ୍ରନାଥ ମେହର ପଞ୍ଚାନନ୍ଦ ପଟିଆ ଭକ୍ତ ଚରଣ ଭୋଇ ରାଘୁ ପାତ୍ର ଆମର ଶବର ଦାଦା ମନୋଜ ପଟେଲ ଆରୁ ଦୀକ୍ଷା ଗୋପାଳ ସୈନ୍ୟ ପ୍ରଭାକର ମୁନା ପଣ୍ଡାଲ ଆମ ନାରାୟଣ ମେହର ଲିଙ୍ଗରାଜ ଦୁଇ ବୋହୁବରକେ ବି ଆର୍ ଦାଦାକେ ବି
1: আচ্ছা ঠিক আছে সমস্ত এই গীতটা ডেডিকেট করা যাচ্ছে তো শুনুন সমস্তে আসুন শুনমা আও
2: জোহার জোহার
1: জোহার জোহার

0: শুনুলে পুণিথরে হ্যালো অনুরোধ আকাশবাণী সম্বলপুর।
1: দেশ সেবারে আকাশবাণীর নববর্ষর অবিরত সেবা অবসরের আকাশবাণী সম্বলপুর কেন্দ্র মই মাস বার তারিখ সন্ধ্যায় পালন করুচি লোকসঙ্গীতর কার্যক্রম নুয়া নবে। আমার শ্রোতা হেউচন্তি আমার পুঞ্জি এবং সমস্তঙ্কু আমি স্বাগত করুচু সম্বলপুর সহরর তপস্বিনী প্রেক্ষালয়কু। সন্ধ্যা ছটা সুদ্ধা নিজর গরিমাময় উপস্থিতি প্রদান করি আমাকে উৎসাহিত করিবাকু সাদর অনুরোধ।

শ্রোতা বন্ধু, গ্রীষ্ম ঋতুরে খরার প্রকোপ বড়িবা সহিত অংশুঘাতর আশঙ্কা মধ্যে বড়ি চালিছে। অংশুঘাতর রক্ষা পাইবাকু হেলে আমাকু সতর্কতা অবলম্বন করিবাকু পড়িব এবং কেতোটি কথা প্রতি ধ্যান দেওয়াকু পড়িব। যেমিতিকি দিন 11টা-3টা মধ্যে টাণ খরারে বাহারকু বাহারন্তু নাই। টাণ খরারে বাহারকু যাওতলে মুন্ডকু ওদা গামুছারে ঘোড়ান্তু, ছতা চপ্পল কলা চশমা ব্যবহার করন্তু। ঘরে টিণ বা আজবেস্টস ছাত থিলে তা উপরে নড়া বিছান্তু কিংবা ধড়া রঙ্গর লেপ দিয়ন্তু। প্রচুর পরিমাণরে পানি, তোরাণী, পণা, ঘোড় দই, সরবত আদি পিঁন্তু। হালিয়া লাগিলে ছাই ও পবন চলাচল স্থান কিংবা গছতলে বিশ্রাম নিয়ন্তু। কোণী ব্যক্তিঙ্কঠারে অংশুঘাতর সন্দেহ হলে তুরন্ত ডাক্তারখানার নেবার ব্যবস্থা করন্তু। ঢিলা হালুকা রঙ্গ ও সুতা কপড়ার পোশাক পিঁধন্তু। দিন 11টা-3টা মধ্যে খরারে প্রকোপ অধিক থাকে, তেণু এই সময়ের টাণ খরাকু যাঁতু না। বৃদ্ধ, অসুস্থ লোক, শিশু, গর্ভবতী মহিলা এবং রক্তচাপ কিংবা মধুমেহর পীড়িত ব্যক্তি টাণ খরারে বাহারকু যাঁতু না। গৃহপালিত পশুপক্ষী মানুষ ছাইরে রাখন্তু এবং প্রচুর পরিমাণে পানি পিবাকু দিয়ন্তু।

আগামীকালি সকাল 7:10 স্বাস্থ্য সূচনা এতে শুনবে অংশুঘাত কাহিকি হয়ে আর তার প্রতিকার সম্পর্কে কবে ডাক্তার সুধাংশু শেখর পণ্ডা এডিগলি মেডিকালি সকাল 7:30 হুমার বক্র মন্দির এ সম্পর্কে আলোচনা করবে রশ্মি রাণী বড়পণ্ডা শ্যামামণি দেবী কণ্ঠে সুগম সঙ্গীত সকাল 7:55 সকাল 8:30 বেতার ধারাবাহিক ফগু বাবু সংসার চতুর্থ ভাগ রচনা সৌরাংশু পটনায়ক প্রযোজনা মুরলীধর পণ্ডা সকাল 8:45 সুগম সঙ্গীত কণ্ঠশিল্পী মিনতি মহারণা রশ্মিতা সাহু ও মঞ্জুশ্রী কুণ্ডু হিন্দি কথাচিত্র গীতর লাইভ ফোন ইন কার্যক্রম হ্যালো অনুরোধ সকাল 9:00 দিন 11:05 সঙ্গীত লহর সম্বলপুর গীতর কার্যক্রম কণ্ঠশিল্পী রামেশ্বর দাস দয়ানিধি বিভার নবীন কুঁয়ার পূর্ণপ্রভা পাণিগ্রাহী ও নকুল কুঁয়ার হিন্দি কথাচিত্র গীত কার্যক্রম খোলা ঝরকা দিন 11:30 এবং বাতায়ন দিন 12:00 দিন 12:30 ওড়িয়া লঘু সঙ্গীত দিন গোটে 5 মিনিটে সম্বলপুরী গীত কণ্ঠশিল্পী মতিলাল দোরা ও সন্তোষ কুমার মিশ্র ঘর সংসার কার্যক্রম প্রচার করব দিন গোটে 20 মিনিটে প্রগতিরে শুনবে সমাজসেবী সংঘমিত্র পটেল সহ সাক্ষাৎকার এগামীকাল কার্যক্রম সূচনা।

শ্রোতা বন্ধু, আজ পক্ষী বিষয় আলোচনা হওয়ার পছরে গোটে নির্দিষ্ট কারণ রয়েছে। কাহিকি না আজ হচ্ছে বিশ্ব পরিব্রাজক পক্ষী দিবস। এই দিবস পালন পাই কোনসি নির্দিষ্ট তারিখ নথায়। এহা মে মাসর দ্বিতীয় শনিবার পালন করা যাইথায়। এই দিবস 2006 মসিহারু পালন হই আসুচি। এই দিবস পালনর মুখ্য উদ্দেশ্য হেলা পরিব্রাজক পক্ষী মানকর সুরক্ষা, তাঙ্ক আবাসস্থলীর রক্ষণাবেক্ষণ সহিত তাঙ্ক খাদ্য প্রতি যত্নবান হেবা, পক্ষী শিকারকু রোকিবা। হাজার হাজার কিলোমিটার অতিক্রম করে সাইবেরিয়া, রুশ, আফ্রিকা, সিঙ্গাপুর এবং ইউরোপরু অনেক সংখ্যক পক্ষী শীতদিনে ভারতর অনেক প্রান্তক আসিথান্তি। পরিব্রাজক পক্ষীঙ্ক আগমন ফলরে পারিপার্শ্বিক পরিস্থিতিরে সন্তুলন বজায় রহিথায়। পরিবেশরে গোটে সুন্দর বাতাবরণ সৃষ্টি হইথায়। হেলে বর্তমান পক্ষী প্রেমী মানে এমানক আগমনকু নেই অনেক আশঙ্কা প্রকাশ করুছন্তি। এবে প্লাস্টিকর বহুল ব্যবহার হেতু সমুদ্র অপরিষ্কার হেউছি, ফলরে পরিব্রাজক পক্ষী মানে সেই প্লাস্টিক কু খাই অনেক মৃত্যুবরণ করুছন্তি। এহা দিনকু দিন বড়িবারে লাগিছি। পরিব্রাজক পক্ষীঙ্ক মৃত্যু হারকু আখি আগরে রাখি সেমানক সুরক্ষা পাই আমমানকু সচেতন হেবাকু পড়িব, আউ অন্যমানকু মধ্য সচেতন করাইবাকু পড়িব। সেইথিপাইঁ তো পরিব্রাজক পক্ষী দিবস পালন করা যাউছি। তেণু সমস্তে সচেতন হুঁন্তু, জাগ্রত হুঁন্তু, পক্ষীঙ্কু সুরক্ষা দিয়ন্তু। শ্রোতা বন্ধু, আজ তো সময় হয়ে যাইছি, তেবে আজির কার্যক্রমকু এইঠি রাখুছু। আজির কার্যক্রম প্রযোজনা ও পরিচালনা দায়িত্বরে থিলে দুর্গা মাঝি এবং উপস্থাপনারে মু থিলি নিহার পাড়া পটনায়ক। আজি পাই তাহলে বিদায় দিয়ন্তু, রহুছু, নমস্কার।